তো গায়ে তাল বগা তো বীচ বা চুনাড়তে হাত্তুর লেরা না না সারতে মিটিং কিন তো না দামে বীচ বা চুনাড়তে গায়ে তাল মিটিং কি তুর লেরা মা চিত্রা খা তুং লেরা বায়ো মারা কে বাহলে গত মটা তা মা চিত্রা কুন বার উজা।

আচ্ছ অন্ত বরিদাম নারু জাম বিত্তা লেঞ্জর বিচার কীতুংলেরা মাটা তাঙ্গু আহ নিরাহ বা তাংলেরা আচো তুই চোর পল্লং বহিন তোর ইঞ্জোর আতলেরা আচো তো চুক পদ্দিং বা তুংলেরা বায়ো বারা কে বাহলে গোত আচো তোন ফুলা গোলেরা বচো তোন নাড় তুন পদ্দিং কড়ক রেহ কা মুটি চিতুংলেরা কমায় তো কমি আতলেরা পদি গে পুছ বাহিন দুংলেরা মুটি

নানা বাহে আয় কাইতে সা বই মুদুনাদ বাক পুট্টোলে গোত্তরা আচো অন্ত আনে কানে কাতলেরা আচো অন্ত আতু মাওক বালেরা মাওক বা কক সিতে কিছু আন্দলেরা আয়ো বারা কে বাড়লেরা আচো অন্ত দামে রুজা মাতে কিছু কাহানিং বেহলাই বা দায় না লেরা পাটা ওয়ালা

0: এ কমলা, কমলা আলে নিকর।
1: আমার লাশো থেবা থেবা
2: তুমি কুচা বউ, তুমি কুচা মাই বোঝা কুতরাও লাগে সে আলে আলে না আলে আলে কোন বাটে মন্ডা তোরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এ লাগে। হ্যাঁ হ্যাঁ হলি
3: আচ্ছা করলিস
0: ঘরে পক্কাই লোক জুহলাস কসন ইলাস সপায় কসন বন্ডকা কসন ইলাস না আর এ সপায় লোক কসন ইলাস
2: এ বউ সাংতো কি ইল জানু এ লপচ লোক মনকে মন কিনো নি কায় তো সোর চুগোট সাঙ্গে দে মনে হুনি কাজে হাগ দিলি সে
0: অসন আসে না জালে মহ বলে পায়ে ধোন এসে।
2: হ্যাঁ হ্যাঁ।

0: মেটে পড়ায়, এই কাকি তুমি কাহা যা আসাস?
1: কাহা যাও তা বাবু, আমকে মাস্টারনি ননি নঙ্গত সোর্চ গোট কে সাঙ্গুরে দুই তিন জন কে হুন সাঙ্গলি, ফের আপলো ডিউটি নে গেলি, তেবে আমি বলে আমচো ডিউটি নে নিকারলু সে সমাজলিস।
0: বললো নে বড়ায়, মন কি ননিচে তো ডিউটি মাস্টারিন ডিউটি আয়, মাত্র তুমচো কাই ডিউটি আয় গুনে?
1: এ কমলা, হ্যাঁ এ ভকুয়াকে তুই চি সমঝাও বে।
0: আলে বউ তুমি সমঝাওয়া, এ বড়ায় মকে সমঝাও নি সকে।
2: এ দে বাবু, গোটক দিয়ালে দুসর দিয়াকে বারলো নে, দুসর দিয়া বলে বারে সে কি নাই?
0: হ বারে সে।
2: হুন দিন মন কি ননি, আমচে ঘরে গিয়ান চোট সোর চোট সাফ সফাই চোট সাংলি কি নাই? হ্যাঁ দিয়া বারলি কি নাই?
0: ফের
2: ফের কায় হুন আমকে সাংলি, ফের আমি সমঝুন ভাতলে এবে সাপাই মিশুন ভাতে দুসর মনকে সাঙ্গুন দে, হুন চি কাজে নি সাকলু সে। আসনে আসনে গোটক গোটক দিয়া বাড়তে গেলে গুলায় গাহনে উজার হয়ে দে, হয়ে দে কি নাই?
1: এবার সমঝলিস ভকুয়া লেখা?
0: হ বড়ায় সমঝলে, খুবই নঙ্গত করা সাস জালে, মই বলে মোচো হিসাব নে আসনে চুক চুকা সোর চো গোট কে সপ্পায় কে সাঙ্গতে যাইন দে।
1: এ লেখা তুই তো বলছি সপ্পায় কে সাঙ্গিন দে, মান্তার গোটক গোট কে তো সাঙ্গ।
0: কায় গোট বড়ায়?
1: তুই তুচো ঘরে ঝাড়া খোলি তো বানালিসিস,
0: হ
1: ফের বিহানে বিহানে ঝাড়া খুঁটি কে ধরুন কোন বাট যাতে রই?
0: হুন হুন নাই হুতা হুতা যাও কুনি ভাই।

0: তো বলেন এব তো কসনি তোমার গোঠানে বিকু আস কি কোনি সরকারি মহকুমা বাটলে বলেন
1: আ সরকারি উঠাওয়াই লেমস বল উঠাওয়াই কৃষি বিভাগ বলে উঠাওয়াই আর উদ্যান বিভাগ বলে আই ফরেস্ট বিভাগ সব
0: আচ্ছা হ্যাঁ হ্যাঁ তো সব খত কে মতলব কসন বোরি ওগরা নে কাই তোলন সঙ্গে
1: বোরি বোরি নে পেক করু আ 30 কিলো
0: এক বোরি নে
1: আ এক বোরি নে
0: আচ্ছা হ্যাঁ হ্যাঁ 30 किलो 300 रुपया
1: हां 300 रुपया
0: एक बोरी हां अच्छा तो एब तक कत कसन तुम ये वर्मी कंपोस्ट बना ला चल
1: वर्मी कंपोस्ट ते बे 12000 क्विंटल बने
0: 12000 क्विंटल
1: 12000
0: अच्छा 12000
1: क्विंटल
0: क्विंटल अच्छा तो ये सब के मतलब सरकारी विभाग में ने ला के
1: आसे था एब तो गोबर করি দি বন্ধ হইলা আছে এবে কদস নি আছে
0: আচ্ছা
1: গোট রুম নে ঝাম হইলা আছে এবে
0: আচ্ছা হ্যাঁ তো দক সোসাইটা সমূহ নে বলু বে ইয়ে ওয়ার্মি কম্পোস্ট কি বানাও আস কি আর বল কাই তোমার দুসর কাম আছে জালে
1: আমার মংনার গোঠান নে কুবে কাম আই আচ্ছা খুব কাম দেলা আছে সরকার তো হাম কে ওয়ার্মি কম্পোস্ট বানাইবার আই মন্দুমুকি পালন বল দি রে মছলি পালন আই মুরগি পালন আই বকরি পালন আই শাক সবজি নির্মাণ আই আরে বে মুরমুরা লাই হ্যাঁ হ্যাঁ ভিতবল সব আছে আর গোবর পেন্ট গোবর পেন্ট বানাবা মেশিন বল দেলাত তার কাজ বলে আমি চারামা জৈরলু পরিচন করকে
0: আচ্ছা হ্যাঁ হ্যাঁ তো এবে কাই কাই কাম চলছি আজ জালে এবে
1: এবে গোবর করি দিত বন্ধ হইলা আছে এবে বকরি পালন আছে মছলি পালন আছে আর শাক সবজি কমাইবো আছে জোন্দরা উন্দরা রোপলো আছে
0: এবে আচ্ছা এবে আচ্ছা তো যেসন কি মছরি পালবা কাজ তরাইয়া তালাব আই বল সরকার বাটলে
1: হ্যাঁ সরকার বাটলে কো দিতেলা
0: আচ্ছা
1: ডবরি
0: আচ্ছা তে মছরি পসবা বিত কতক বড় কসন হইলা যায়
1: 2020 লে সার চুজ ক শুরু হইলা
0: আচ্ছা 2020 লে হ্যাঁ আর বল বিকলাস
1: হ্যাঁ বিকলো
0: আচ্ছা
1: জেসনি ডবরি কোড়া দেলা আম তে মছলি পালি পালি দরি দরি বিকুয়া
0: আচ্ছা হ্যাঁ হ্যাঁ বলে এক এক সাল নে হলি জল বিক সাজ বলে
1: আও গরমি নে
0: গরমি
1: বিক ও গরমি নে বিক বরসাত নে চাড়বু তো গরমি নে নিকরাই কর বিক বান
0: আচ্ছা তো এ মছরি মন কই চারা দানা বল তো দেখ লাগ কা
1: কা আও দানা দেও আমি ডিমক
0: আচ্ছা
1: ডেঙ্গুর
0: ডেঙ্গুর
1: হাও আচ্ছা জঙ্গল তানার খড়ি আনো আর দেও
0: আচ্ছা ডেঙ্গুর মাটি
1: আও হ্যাঁ
0: হ্যাঁ বলে খালি হনিছ দিবা আর কই দুসরা
1: আই দেও
0: আচ্ছা তো মছরি তান